0: কখুবর বভা কবন্তা
1: কবলাই
0: চংক স্পেশাল ইন্টেনসিভ রেভিশন আর হাজার আটন রিও কলাপই
2: ngayo sngo bahakan ni kendan kibanwan shi yeng jonga nganle kum no
0: kabaso chu aya ka jing tip badai ha ka enumeration phase na do ka lai phautari ujaliu hado ka arpo khandai tari unai tung ar hajar arpo hnriu
2: tingan le kum no latang dan ka jing kli
0: umlei lei phila ban phone she ibut level officer BLO but yo ek jing tip kibaron kam baro
2: ti kum no pat ngan yo yo number BLO
0: phone ha u iwe khandai san not but pan jingrap pan yo kren but BLO lane download but play ya ka ECI net app la dadon kam jing batai jing penchai ne jingrap kadai tang ka bashu phone
2: kata te ke suphi
0: hoi ken om dan kam ki kot kisla ha ka enumeration phase shu ai tang ki jing tip ki badai ban ya kren but BLO
2: ken mau ka jing tip badai men ta ka yarap ban penti kna ya ke record ba biang la shai la dadon kam jingrap শুফোন ইবিএলও পাতিও জুবাব কি জিংকলি
0: কা ইনিমোরেশন ফেস লাইফাউতরিক উজলিও হাডো কা আরবখন্ডাই তরিক উনাইতুং আর হাজার আরপোন রিও
3: ইয়াত্রাইলাং ইয়াশিমতা মডিও জিংকন্থো লাওনলাম শফি দ চিফ ইলেকটরাল অফিসার মেঘালয়
4: ক্যাচ দ্য রেইন बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है तो मेरा खास आग्रह है वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
5: Where there's water, there's life. Come, let us adopt to rainwater harvesting techniques in our homes and offices. Let us build recharge pits and shafts, fix defunct bore wells, remove silt from water bodies, plant as many trees as possible. This monsoon, let us join Catch the Rain campaign.